बो वागी हुसैन की मेरी मोहब्बत सदा रहे है और सदा रहेगी प्ले फ्लेकर आफ़ग़स्तेम तोपी enige echte Faun Hindustani Radio yahan se ye sab geet aapke liye select karke aur aapka Faun Hindustani Radio ke jariye se chalaya jata hai Friendship gaat niet om wie je al het langste kent het gaat om wie in je leven kwam en zei ik ben er voor je en er ook echt was Kent u dat? Als het leven je laat struikelen, Sunye, als het leven je laat struikelen, maak dan een mooie salto van. Dan spring je overheen en dan gaat u lekker lachen door het leven heen. En dit is ook zo mooi om te begrijpen. En dat gaat als volgt. Positieve dingen gebeuren in je leven als... Positieve dingen gebeuren in je leven als je afstand houdt van de negatieve dingen. Zo simpel is dat. Alleen moet u dat kunnen doen en kunnen onderscheiden... Waar u energie van kunt ophalen en wat er negatief is, dan laat u dat maar even gewoon achter uw rug. Positieve dingen gebeuren in je leven als je afstand houdt van de negatieve dingen. Een lach is een simpele manier om er mooier uit te zien. अगर विश्वास ना हो ना तो आईना के सामने खड़ा हो जाना शीशा जो है स्पीकर उसके सामने खड़ा हो जाना और अपने आप को चेहरा बनाकर देखना अपना गुस्सा वाला चेहरा बना दा और अपना हंसी वाला चेहरा बनाना अपना एक चेहरे पे एक मुस्कान धर के और चेहरे आईना पे ताकना कौन वाला सही है En daar kunt u ook dan het negatieve, het positieve van zien. En wat het positieve is, dan neemt u dat mee. Tujhko pukare mera pyar, nisam wagit Hussein kewa.

is bekendgemaakt dat zowel het slachtoffer als haar vriend 15 jaar oud was. Pandra Bariski Larkira Hamhaya Mataege Yehe Anna Paula Ferreira Palvom. Or Mataege Destarik persoonsgegeven wordt zij op 10 november 2010 in Brazilian. Met Brazil mee geboren bij La Larkia. Or Mataege Yehega aangeduid met initialen AP en wordt gesproken over broederlijke Cubaanse afkomst. Pata hai, Cubaan ke hai, ke Brazil ke hai. To okar bare mein ab sab batai gayi hai, verloopak onderzoek batai gayi hai. Ke bole intiem contact met haar vriend plotseling benauwd werd. Oke go vriend raha jo usse contact bel basi ya, chowdiya ke garam lagal hai bahut jor. Ab bole hai ga de jongen bracht haar vervolgens naar een ruimte met Irko. In een poging haar te laten bijkomen, daarover lees hij kort daarna. De Larkia op een vriend kissing heeft op kunnen intiem raha. En waar per garmi chitkali 15 baris ke larki ke. To e Larkia ke lege okar vriend jahan Irko hai. Aur Irko wa mein je gail hai Larkia te Larkia mar gaye hai. Agenten van bureau Minder gingen na een melding naar het adres en troffen het meisje zonder teken van leven aan. Een ingeschakelde artsbolis hoe morgen he, op het eigen hega ki en in opdracht van Surinaamse OM lijkwaas om hun beslag krijgen op 15-jarige vriend. Haar 15-jarige vriend SL is voor verder verhoor naar de politiebureau overgevraagd. Ook haar vriend die 15 jaar keer haar oro ye sab baand bara duk ke baandhe hamari janta kya hai jo desh ke hai lekin 15 barsh ki ladki ka bhi jo zindagi shuruaat bhail hai aur dekho okar sange kya hua pehle swahan ke aur hum jaila janta jane jo doti uthave to Suriname mein hi ho to pehle swahan hai ke na dekhe bhaiya pehle swahan dekho pehle swahan somwar ke maandag ke Helena Christina mein bhaiya फैल उठावत रहा और जाए के मारिश एको छोटा गाड़ी के और बतावे हैगा द शोफेर फन अ फ्राखवाखन एंड द बस्ट्यूडर फन अ ऑटो गोंद सब चटाई के भले मरल ना भाई तो फैल स्वाखन में जाए छोटा ऑटो के मारिश से और बोले द फैल स्वाखन दूर बोर्ड द ना द बॉसिंग द स्किटिंग रेट हेड एरफ ऑफ इट क्वाम फॉर फोकस टेक इन द वॉर्निंग टू स्टिल स्टैंड और जाए के को घर में जाए के मारिश से फैल स्वाखन ऑटो मार के कोई के प्रासी में घुस हमारे प्यारे प्यारे जनता तो ये सब समाचार आपको हम सुनाते हैं। अब देखो भैया मुदर भैया माँ जो है उसको दिल बहुत भारी भैया मुदर फॉर मिस्टर मानन स्मीकनो मिलप से स्पुत अख्तर कैमरा बेल तो ऐट हुआ ना देखो भाई मैया रोवे है बोले 28 अगस्त के ओकर अदमी सिखेलियो लोरेंजो डालन En Derli Dinalo Bon vragen de Surinamese en Guyanese autoriteiten dringend op een kojeke. कहां ओकर आदमी और कहां ओकर बेटवा है फर्त अख्तर सुख तो नार हिन जोनन ओकर बेटवा है मैया खोजे है इन इमोशनल एक्सप्रेस पे बोले है रोई रोई बोले है मैया बोलेगा सेफ सिटी कैमरा सिस्टम गया ना स्नेल चाहे ओके खोजे के कहां है और फॉल्कस मैया बोले है कि वारन हिन सोनन एन वीक वेग Beiden hadden nog contact met hun moeder toen zij in Nikiri waren. Ze hebben gehele Guyana betrouwen. Een van de mannen liet op zaterdagochtend via een bericht weten dat hij zijn moeder niet meer kon ophalen om boodschappen te doen. Maar omdat hij in Nikiri was, de andere moeder kreeg te horen dat haar zoon zondag terug zou komen omdat hij maandag moest werken. Volgens de vrouwen is het voertuig waarmee de mannen waren vertrokken inmiddels gevonden. En bij de politie is het mensen. Maar bole hega Guyana us heb gehele haak ghoeme. Of bole hega Springland kisie pahai bhi khoje he. Een buitenlandse minister van buitenlandse zaken. Justitie ambassade Guyana sab ekar bare me khoje he. Camera beelden sab an aanvraag kari se. We vragen geen geld. Benadrukt een van hen. Wat zij willen informatie die ze zoekt toch vooruit kan helpen. तो बड़ी दुख के बाद भैया दोनों के फोटो हुआ है और ये सब गए लहा द फ्राउन फॉर